আই অপশনটে হে আগলা গীত জ্যাকপট ফিল্মসে আওয়াজে হে কে কে ও শ্রেয়া ঘোষাল কী।

শ্রোতাও, গ্রেগরি ক্যালেন্ডার কে অনুসার 28 মে বর্ষ কা 148ওয়া লিপ বর্ষ মে ইয়ে 149ওয়া দিন হে। সাল মে অভি ওর 217 দিন শেষ হে। দেশ ওর দুনিয়া কে ইতিহাস মে 28 মে কা দিন কই কারণ সে খাস হে। দরসল নেপাল মে 240 সালো সে চলি আ রহি রাজশাহী কা অন্ত ইসি দিন হুয়া থা। করিব 10 সাল তক চলে গৃহ

জং নাং তুম দেজির জারাখি নং হাং দাম নন্তি রিজুং আলং লং লুতি তিং কং নাং বার নন হা হা পুরা নাং কানন জানন দেলুন সেদো আলং লুন সে আংনু লে হো দায় নন হো দায় দেতেন আই সারন সারনন বা তাই কি থম থম তা এ হা হা এ হা হা নি সোদেশিম কালা সেং লং আপর কে সেং ক্রেং মুন তাজং কার ভিকে দু কক এ পোরম কা

আরন হা চাকে কান লিদো আরন হা চাকে কান লিদো আরন কাসিম বোরে পাচার চুনন পাচার চুনন বাতাই থম থম তাং এ হা হা হা এ হা হা হা এ হা হা হা নি সুদেশিম কালা সেংলং থয় পিপেনবাং আবু ক্রন ক্রন কে দু কে বাং গিলিং আং পং রা নাম দো আ থানালং কে কান কে বাং বেঙ্গল চে চাপ ক্লং নি সুদেশিম কালা সেংলং তাং এ হা হা এ হা হা হা এ হা হা হা নি সুদেশিম কালা সেংলং কার বিকে দু ক এ পোরম কাথিকে কান সাওয়া আরন হা চাকে কান লিদো আরন হা চাকে কান লিদো আরন থয় পিপেনবাং আবু ক্রন ক্রন কে দু কে বাং কিলিং আং পং রা নাম দো আ থানালং চিং রুম চমচম শিবাং কান বম কে দু কে বাং কিলিং আং পং পুথ চে দাম কিলিং আং পং নন লুখি কে কান সাওয়া আরন হা চা কে কান দো আরন হা চা কে কান পোরম জুজং তা